চিফ মিনিষ্টাৰ চাওনা মেন, ষ্টেট বিজেপি প্ৰেচিডেণ্ট কালিং ময়ং, পাৰ্টিজ ষ্টেট ইনচাৰ্জ অশোক সিংঘল, চিনিয়ৰ পাৰ্টি লিডাৰ্ছ খানচাম ছাপৰ্টাৰ্ছ খাও হোম লৈ কয়াও চিফ মিনিষ্টাৰ পেমা খান্দু ৱা টাংচাং তাই টাগাক পিংয়া টং পং লৈ মং ষ্টেট হাও খানচাম হোম কণপা চয় আমু সিংমং নাইখাও ন ৰাজ্য সভা মাই আও না তা অৰুণাচল প্ৰদেশ চি তামখাম তাক আও নিলং য়াও চমলং খানু কণপা ডিজিটেল অৰুণাচল চি ওৱান মঙা ষ্টেট গভমেণ্ট হাও তং নেশ্যনেল ইনষ্টিটিউট অফ টেকনোলজি অৰুণাচল প্ৰদেশ খাও চাহাং পু আওতং আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ চেণ্টাৰ অফ এক্সিলেঞ্চ আনলং এম অ ইউ চাইন কণকয়াও এম অ ইউ নাই ষ্টেট কাউন্সিল ফৰ আই টি এণ্ড ই কমাৰ্চ নাখা এন আই টি অৰুণাচল প্ৰদেশ টংচং তাই আই টি এণ্ড কমিউনিকেশ্যন ছেক্ৰেটাৰী চিৱা ডক্টৰ সোণাল স্বৰূপ মাই চাইন কয়াও আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ চেণ্টাৰ অফ এক্সিলেঞ্চ নাই চয়মা লুকনপা ইণ্ডিয়া এ আই তাৰ মিনিষ্ট্ৰি অফ ইলেক্ট্ৰনিক্স এণ্ড ইনফৰমেশ্যন টেকনলজি খানচাম কেণ্টি নাই কণপা ৰিচাৰ্চ ইনোভেশ্যন স্কিল ডেভেলপমেণ্ট ষ্টাৰ্টআপছ নাই কণপা ডিজিটেল ট্ৰান্সফৰ্মেশ্যন আন মং ষ্টেট হাওমাই তাংচয় তাক হালং য়াও কপ লুক কিলাই ওৱান ফোন টু ফিয়াওচি লাই টি তাৰ গিবা চাৰ্কল আনচেলা আপাৰ সোৱনশ্ৰী মাই নয় কাণ নেন কানচি তং লুলেং পাই অফে অহাব সৌ কয়াও কুপনাইসি মান খান সাও আন কুন খান হা হিং কু ন তিং খৌ মাই খামকুত কয়াও তং পি এম জি এস ওয়াই আনলোক পুটে লুচি হাথং তু লুটে নাই লৈ তং নামফুনসি কান লৈ লৈ কয়াও কোন মান খাও খেন খামসি তং নাই হমি হপত পাও জেড পি এম আনগিবা চিওয়া মায়ুম দবিন ওয়া কনসার্ন অথরিটিস মাই খাম নাই অতং কয়াও খানসাম ডিপার্টমেন্ট খাও হিট চিউ চিউ আমু তক হিট হিসি আকাম সুনাম লৈতং ডিপার্টমেন্ট অফ এডুকেশন খাওসি তল সফাং বেটি বচাও বেটি পড়াও মাই ডিস্ট্রিক্ট পুলিশ তওয়াং খাও ওয়ান মঙা সফাং কেরিয়ার কাউন্সিলিং কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আনলং ন গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল তওয়াং মাই অতং কয়াও লখাসন লেগলুক স্কুল লাই আন মহম নাং লুই কয়াও মু নাই লখা হুপাকু লুইতং এডিসি রিঞ্চিন লেটা এসপি তাসি দারাং এসি সঙ্গে নরবু ডিপুটি এসপি তাসু কাটু খানসাম রিসোর্স পার্সন লাই কো হোম নাং লুই কয়াও হ ওয়ান মঙা গজরাজ কর্পস খাও ওয়ান অরুণাচল প্রদেশ ব্যাটালিয়ান এনসিসি খাও মাই মুয়ান কম্বাইন অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প মাই লৌখা মোটিভেশনাল লেকচার খানসাম পে তল পে তু সনাত কয়াও ইনফেন্ট্রি ইউনিট আনলং নিয়া নেরিস্ট নির্জুলি মাইকো ওয়েপন আন ওয়েপন গা ইকুইপমেন্ট ডিসপ্লে অর্গানাইজ কয়াও লং নাই অতংমা হপু লখা খাও টং পং লোই সনাত ম আন লুকসু খাও তু পং লোই সার্ভিলেন্স সিস্টেম খানসাম পং লোই ইন্ডিয়ান আর্ম ফোর্সেস খাও মাই খং আন হাংলা নাই খাও অতং কয়াও তল সফাং বি এম এম ইউ আন অরুণাচল স্টেট রুরাল লাইভলিহুড মিশন তওয়াং খাওসি নিয়া বি এম এম ইউ ট্রেনিং হল নিয়া ওয়াক থ্রু মার্কেট তওয়াং মাই মানাই ক্যাম্প আনওয়ান লং কনু পংলোই ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন খানসাম কনু উদিয়ামি ইন্ডিয়া রেজিস্ট্রেশন মাই অতংকয়াও মনাই পার্টিসিপেন্ট সি সেপ আন লুক সেলফ হেল্প গ্রুপ মাদার্স কিচেন নাই লুক কনপা লোকেল উইমেন এন্টারপ্রেনার্স হাও ক্যাম্প মাই হোম নাংলোই কয়াও হ সাইন্টিফিক এক্সপার্টস খাও লমা কণপা তি তওয়াং মাই কুপ নাফা মিনি সি তি নাই মাই তাংপিন আনমিনি নংওয়া গ্লেশিয়াল লেক আউটবার্স ফ্লাড চাংপিন ইউ চোম খাম নাই সি অথরিটিস আন অরুণাচল প্রদেশ তওয়াং ডিস্ট্রিক্ট খাও আমু আনথুক হিট নাই খাও আউ কু হিট কয়াও লুকানপা সেন্টার ফর আর্ট সাইন্স এন্ড হিমালয়ান স্টাডিস খাও তোং খাম সি তওয়াং ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট খাও অ্যালার্ট ইস্যু কেয়াও অ্যালার্ট নাই কোন মান ইন্ডিয়ান আর্মি আই টি বি পি খানসাম বিআরও খাও তংবং মাই পয় কেয়াও কোন লং খাও সং খাম সি হ উ হলিয়াম নি তিমা তিতাম তিমা নংবা
man an chom

0: श्रोताओं, आप आनंद ले रहे थे हिंदी फिल्मी गीतों का और अब आप सुन पाएंगे ईद उमेश भी श्रोताओं का कार्यक्रम। कृपया कुछ पल प्रतीक्षा करें।
1: आप सुन रहे थे वांचो श्रोताओं का कार्यक्रम, ये आकाशवाणी का ईटानगर केंद्र है। अभी आप सुन पाएंगे ईद उमेश में श्रोताओं का कार्यक्रम।
2: एचा आकाशवाणी ईटानगर थालापुची हिखिनी आंडली नि एतानिची ईद उमेश में आहोला के जी दरगालंबो इन मामब्रोखे इहु इमाचि नुचे Arunachal Pradesh Freedom of Religion Act apra achu mache rule achu aji te uchi po la kena ne government me aji te ga ba high power committee me NH report azo he buni Arunachal Pradesh government ga ha te ga bada a hoga justice retired Brajendra Prasad Kataki me heta ne committee me ali report azo ha te ga ban ne tando pra uga jida ne chief minister pema khandu me lagane minister Alan Brahma মামা নাতুং বালো রাজা দনে কেন্তো জি নিমে বু রুল আচু আজ দেও মা তান্দ হরগা বাদা লাগাদা হগা অরুণাচল প্রদেশ মাঝে রাজ্যসভা সিট খেপা গে বানে এচালা পুচি জি হোমিও মাছি নি ইলেকশন আখগাই বৌমা দেও যা বিজেপি মাঝে তাই তাগক মে বুনি আমু হাতে বামাহ আসলা তাই তাগক মে রাজ্যসভা এমপি সাগেনে অরুণাচল প্রদেশ গাবনে তান্দ পাম্বা জয় বৌচিমা উজিদা নে চিফ মিনিষ্টার পেমা খান মে লাগাদা আহগা অরুণাচল প্রদেশ লেজিসলেটিভ এসেম্বলি মানে তাগাক মে আমু হাতে বামা চিফ মিনিষ্টার ব্রহ্ম ডিপুটি চিফ মিনিষ্টার চৌনামেন অরুণাচল প্রদেশ বিজেপি প্রেসিডেন্ট কালিং মং অরুণাচল প্রদেশ স্টেট ইনচার্জ অশোক সিংগাল দো নে কিসা আশুরা ইমোলম্বু উখো গিগা বাদা লাহগা অরুণাচল প্রদেশ মা এআই সেন্টার আজি তেও চিপো ইউনিয়ন ইলেকট্রনিক্স তোনে আইটি মিনিস্ট্রি কোকোচে ইন্ডিয়া এআই ম্যাম আরেগা এআই কোই ম্যাম অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট মাঝে এনআইটি গো এমওইউ আনবা তেগা বাদা আহগা আলি আনবা তেগা তু মা অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট মাঝে কমিউনিকেশন তোনে আইটি সেক্রেটারি আজা ডক্টর সোনাল স্বরূপ বি চিম্পে ওগাচিদা লাহগা লিবাচা উখো গে লিবা তান্দ আয়োগ মে আপার সুবনসিরি ডিস্ট্রিক্ট মাচি এজার মঙ্গা আলু ইমু খাগা দিবা সার্কেল আতিকা মা হে আয়ো তোবা আউ উখো মানে আয়ছে তুলান দেবাদা লা হগা আমা পুতে নে লুচি লুতে পিএম জে এস ওয়াই আয়ছে খেপ্রগাদা নে গিবা জে পিএম মুয়ম দো বিন মে লা হগা নে আ আয়ছে শো নে আয় হাজি না না লা নে আটি হে তালন বগা লা কে গালাদা লা হগা বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম কক মানে মেয়ান ব্রহ্মে আব কাজী জু না ধনে কিসা জকা ইনে জিগাও চিপুয়া আলাজি ওঝা বুনি তাওয়াং গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল মানে লাজ প্রোগ্রাম আখানে মা ডিস্ট্রিক্ট আটিকা এম মাঝে মা তাহা জামা আজ আহিতা মেয়ান ব্রহ্মে গিগা বামা এডিসি রিঞ্চিন লেতা এসপি তাসি দারাং এসি সাংগে নরবু ধনে ডিএসপি তাসো কাতো মে আহিগা বদা লা হোগা ইউ ব্রিসি গে লা প্রগেন দা নাঞ্জি আই দো নে আই মু গা ড্রাগ মে ইমুন জা তা আনা সি দো নে আতিকা কাজি এনে বাই আই দো নে এনডিপিএস অ্যাক্ট পক্সো অ্যাক্ট দো নে কিসা কানুন আচু দোচি পোবু আ প্রোগ্রাম মানে আলম্বো লাকে ওগালা দা লা হোগা ইন্ডিয়ান আর্মি মাঝে গজরাস কর্পস মে উনি এনসিসি আলম্বো লান্ডো গে বানে নেচুলি মাঝে নেরিস মানে আন্দোনেওয়া এলম্বো একেগা মা অরুণাচল প্রদেশ ব্যাটালিয়ন এনসিসি মাঝে সিও দোনে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আজা আইদোনে মা কাসোনে মাঙার হু এনসিসি দোনে কিসা আজ আহিটা মে আলম্বো মে একেগা বাদা লা হোগা এফ এস এস এ আই নে উদ্যামি ইন্ডিয়া মে বুনি তাওয়াং আতিকচি ওয়ার্ক থ্রু মার্কেট বি এম এম ইউ ট্রেনিং হল মানে ফুড লাইসেন্স আজপা হাও চিপো ক্যাম্প আখানে গা মা ইয়াকু সেলফ হেল্প গ্রুপ আনন্দ মাদার্স কিচেন দোনে একিসা ইয়াকু আমায় আনন্দ মে দুগা বানে আমু হাতে দেওয়া বাদা লা হোগা ইরান নে ইসরায়েল মে আন্দোগামি হয়ে আন্দোগা তেগা বাদা আহোগা ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান নে ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু মে আলি লাতেগা নে यो न पता दगा ही उसदा ला ही दगा दा आहोगा अमहो इजराइल में अमुआई मुमा ईरान में न पता दगा ला दाने ईरानियन आर्मी हेडक्वार्टर मच में लगा दा आहोगा तवांग डिस्ट्रिक्ट मचे मागो माची इकुताची आगु पो युग में तवांग ला प्रगे आ डिस्ट्रिक्ट मचे आतिका मुखमा एहायवा एगाचिपुआ गवर्नमेंट मचे आजा हेता नंबर में आथुसुगा जिदा ला होगा आर्ट साइंसेस दो ने हिमालयन स्टडीज से एको बताने तवांग डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट डिपार्टमेंट में इंडियन आर्मी आईटीबीपी बीआरओ दो ने इकिशा इमो नंबर को वो सतोगर ने जीजी ना लातिका बता आहोगा कांग्री आगु में यू जायो आयोन ब्रो बुतो बा माची बुतला चाउगर ने हाथुमो ऐसाजी प्रा एमटेगर ने अखगाजी ना ने डिपार्टमेंट में लाओगा दा आहोगा अरुणाचल प्रदेश में अबू ने नया पपुम परे सियांग वे सियांग अंजाव नामसाई लोअर डिबमेरी लोअर सुबनसिरी क्रादादी लोअर सियांग लेपरादा लोहित चांगलांग दोने लोंगडिंग डिस्ट्रिक्ट आतिका माची आतिका बर्मा नाप्रा आयो महोम अपर सियांग ने ईस्ट सियांग डिस्ट्रिक्ट मा अरुण्या मया अबुली चम्बुबो नाप्रा आयो सदा ने ईटानगर मीटोरोलॉजिकल सेंटर मच में ला होगा ऐतने से ईदु मिसमी आहो अलीमा उन दबाए
3: एचा आकाशवाणी ईटानगर दिब्रुगढ़ नाले ईद मिसमी प्रोग्राम मा एचमता
0: श्रोताओं आप सुन रहे थे ईदु मिश्मी श्रोताओं का कार्यक्रम। इनके आगे के कार्यक्रम जारी रहेंगे आकाशवाणी ईटानगर के मीडियम वेव 444.4 मीटर यानी 675 किलोहर्ट्ज पर। और श्रोताओं आप हमारा कार्यक्रम सुन रहे हैं अरुण एफएम 103.1 मेगाहर्ट्ज पर। आइए श्रोताओं हिंदी फिल्मी गीतों के कार्यक्रम को जारी रखते हैं और आपको सुनवाते हैं एक और गीत।